0: अबको केही क्षणमा कलकत्ता केन्द्रको बंगला समाचारलाई यस केन्द्रबाट समप्रसारण गरी सुनाउनेछौ।
1: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তার দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ নিরাপত্তা বিঘ্নিত হয়। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করতে সম্মত হয়েছে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আসছে বিস্তারিত খবরে। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন আউং লাইং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশ্বস্ত করেছেন যে তার দেশের ভূখণ্ড এমন কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না যাতে ভারতের স্বার্থ ও নিরাপত্তা বিঘ্নিত হয়। উভয় নেতা গতকাল নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বাণিজ্য, প্রতিরক্ষা, শক্তি ও যোগাযোগ সহ বিভিন্ন বিষয় বিস্তারিত আলোচনা করেন। মায়ানমারের রাষ্ট্রপতি 5 দিনের সফরে ভারতে এসেছেন। নতুন দিল্লিতে দুই নেতার বৈঠকের পর বিদেশ সচিব বিক্রম মিশ্রী সাংবাদিকদের বলেন, মায়ানমারের রাষ্ট্রপতি সেদেশের ভূখণ্ড ভারত বিরোধী কাজে ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মায়ানমারের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ব্যাপারে ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষই নিরাপত্তা ও স্বার্থের পরিপন্থী যে কোনো কাজের জন্য নিজেদের ভূখণ্ডের অপব্যবহার ঠেকাতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছে।
2: Both sides underscored the importance of preventing the misuse of sovereign territory for activities inimical to their security interests. Overall, this visit by the President has once again reaffirmed the shared commitment of both sides to deepen their long-standing partnership and to work together for mutual benefit, growth and prosperity in the region.
1: বিদেশ সচিব আরও জানান, মায়ানমার ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং ভারতের সঙ্গে 1643 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও মহাসাগর এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় নীতির অন্যতম অঙ্গ এই দেশ। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $200 কোটি মার্কিন ডলার। মানুষে মানুষে যোগাযোগ এবং কলাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রকল্প দ্রুত শেষ করা নিয়েও প্রধানমন্ত্রী এবং মায়ানমারের রাষ্ট্রপতির মধ্যে কথাবার্তা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতের প্রতিবেশী প্রথম, পূবে তাকাও এবং মহাসাগর নীতিতে মায়ানমার এক গুরুত্বপূর্ণ অংশীদার। রাষ্ট্রপতি ভবনে গতকাল মায়ানমারের রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে শ্রীমতী মুর্মু বলেন, ভারত ও মায়ানমারের মধ্যে কয়েক শতাব্দী গভীর বন্ধন রয়েছে। ভারত মায়ানমার কৌশলগত সম্পর্কের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মায়ানমার হল দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের প্রবেশদ্বার। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের আলোচনার প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত করেছে। ছোটখাটো কিছু বিষয় এখনও চূড়ান্ত করা বাকি। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে মার্কিন প্রতিনিধি দল নতুন দিল্লিতে এসেছেন। আজ থেকে 4 জুন পর্যন্ত তারা আলোচনায় বসবেন। বৈঠকে ভারতের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য দপ্তরের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। অন্যদিকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন প্রধান মধ্যস্থতাকারী ব্রেন্ডন লিঞ্চ। উল্লেখ্য, গত 3রা ফেব্রুয়ারি উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের রূপরেখা ঘোষণা করে। 7ই ফেব্রুয়ারি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র উভয় পক্ষ এক যৌথ বিবৃতিতে চুক্তি চূড়ান্ত করার কথা জানায়। ভারত ও অস্ট্রেলিয়া মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং উন্নত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তুলতে আঞ্চলিক অংশীদারের সহযোগিতা বাড়িয়ে তোলার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গতকাল ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের আলোচনায় উভয় দেশ আন্তর্জাতিক আইন মেনে ওই অঞ্চলের সমুদ্র ও আকাশপথে স্বাধীনভাবে চলাচল এবং অবাধ বাণিজ্য সুনিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা সংক্রান্ত উপপ্রধানমন্ত্রী রিচার্ড মার্লেস বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। পরে প্রতিরক্ষামন্ত্রী বলেন,
3: In the coming years, we work with a renewed momentum, effectively contributing to growth of bilateral defense relations. Excellency, today is the fifth anniversary of elevation of our relations to comprehensive strategic partnership. I appreciate the significant strides made in our bilateral relationship across a wide range of sectors, from political exchanges to defense partnership.
1: লেবাননে হিজবুল্লাহদের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের অস্ত্রবিরতি লঙ্ঘিত হতে পারে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে আক্রমণের নির্দেশ দেওয়ার পর ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির প্রধান শর্তই ছিল সমস্ত ক্ষেত্রে সর্বসম্মতভাবে অস্ত্রবিরতি এবং লেবানন তার মধ্যে অন্তর্ভুক্ত ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী হামলার নির্দেশ দেওয়ার পর কোনো ক্ষেত্রে অস্ত্রবিরতি লঙ্ঘিত হলে সমস্ত ক্ষেত্রেই এই চুক্তির শর্ত লঙ্ঘিত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। উল্লেখ, এর আগে ইসরায়েল লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করার কথা ঘোষণা করে। ইরান সমর্থিত হিজবুল্লাহদের রকেট ও ড্রোন হামলার প্রত্যুত্তরে বৈরুটের দাহিয়ে দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে নতুন করে হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও হিজবুল্লাহ সংঘর্ষ কম করার ব্যাপারে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে কথা বলার পর বেইরুট থেকে সেনা ফিরিয়ে নেওয়া এবং ভবিষ্যতে আবারও না পাঠানোর ব্যাপারে সম্মত হয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, হিজবুল্লাহ বলেছে ইসরায়েল যদি তাদের আক্রমণ না করে তারাও ইসরায়েলকে আক্রমণ করবে না। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC পানামার পতাকাবাহী কন্টেনার জাহাজ MSC সারিস্কা ভিকে লক্ষ্য করে ক্রুজ মিসাইল হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে ওমানের কাছে একটি ইরানি জাহাজে হামলার প্রতিশোধ হিসেবেই এই প্রত্যাখ্যাত। ইতালির দক্ষিণের কালাব্রিয়া উপকূলে আজ ভোরে 6.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কালাব্রিয়া উপকূলের কাছে সমুদ্রের প্রায় 250 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল। ক্ষয়ক্ষতির বড় রকমের কোনো খবর অবশ্য পাওয়া যায়নি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে শুনবেন, ক্ষমতায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় NDA সরকার। প্রযুক্তিবিদ ও আর্থিক বিশ্লেষক সুদীপ্ত গুহর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্পটলাইট অনুষ্ঠানে এবারের আলোচনা সুস্থায়ী উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ। বিশিষ্ট প্রাণী চিকিৎসক ও পরিবেশবিদ ডাক্তার শিবাজী ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8:30 সঞ্চয়িতা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সুপ্রিম কোর্টের 5 নবনিযুক্ত বিচারপতি আজ শপথ গ্রহণ করবেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত তাদের পদের দায়িত্ব ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করাবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধান বিচারপতির সঙ্গে আলোচনার পর এই 5 বিচারপতিকে সুপ্রিম কোর্টে নিয়োগ করেন। উল্লেখ, আইন মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি শীল নাগু, বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর, মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জয় সচদেব, জম্মু কাশ্মীর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি অরুণ পাল্লিকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে উন্নীত করা হয়েছে। এছাড়াও প্রবীণ আইনজীবী ভেঙ্কিটা সুব্রামানি মোহনকেও শীর্ষ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি নীতিন নবীন গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ পদাধিকারী ও কর্মীদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ ও মুখপাত্র ডক্টর সম্বিত পাত্র বলেন, আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের 12 বছরের সেবা, সাংগঠনিক সম্প্রসারণ এবং ভবিষ্যৎ উদ্যোগ নিয়ে কথাবার্তা হয়েছে। পশ্চিমবঙ্গে 3,748 কিলোমিটার দীর্ঘ জাতীয় সড়কের গুণমান, রক্ষণাবেক্ষণের অবস্থা এবং তার অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কারি গতকাল নতুন দিল্লিতে এক বৈঠক করেন। সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতেই এই বৈঠক বলে জানা গেছে। তেলেঙ্গানার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সেখানকার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি লিখেছেন, কঠোর পরিশ্রমী মানুষের বাস এই রাজ্যে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী এই রাজ্য সাহস ও লড়াইয়ের প্রতীক। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট উত্তরাখণ্ডের চামোলি জেলার ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। উপত্যকার সমৃদ্ধ জীববৈচিত্র্য ও বিরল উদ্ভিদ প্রজাতি সংরক্ষণে সাহায্য করতে বন বিভাগ পর্যটকদের অনুরোধ করেছে। এবছরের এশিয়ান গেমসের আগে টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম টপস ডেভেলপমেন্ট গ্রুপে 22 জন রোয়ারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়া মন্ত্রক জানিয়েছে রোয়িংয়ের 6টি বিভিন্ন বিভাগে এদের অন্তর্ভুক্ত করা হল। শুধুমাত্র ব্যক্তিগত পদক সম্ভাবনার দিকে নজর না দিয়ে বিভিন্ন নৌকো বিভাগে স্থায়ী শক্তি গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্দেশ্য। কেন্দ্রীয় মধুশিক্ষা পর্ষদ CBSE তাদের ফলাফল পরবর্তী কাজকর্মের জন্য পোর্টাল চালু করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় পর্ষদের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10।
4: नमस्कार, यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार मनीष कानुबाट सुन्नुहोस्। समाचार। मुख्यमन्त्री शुभेन्दु अधिकारीले 11 जुनमा नयाँ दिल्लीमा हुने नीति आयोगको बैठक अघि सबै राज्य सरकारी विभागहरूको वर्तमान स्थितिको विस्तृत रिपोर्ट माग्नु भएको छ। पश्चिम बङ्गाल विधानसभा तृणमूल काङ्ग्रेसका विधायकहरूको कथित हस्ताक्षर जालझेल मामिलाको जाँचलाई तीव्रता दिँदै CID 5 सदस्यीय विशेष जाँच दल गठन गरेको छ। आगामी 6 जुन 2026 शनिबारको दिन क्रीडा भारती उत्तर बङ्गालको तत्वावधानमा क्रीडा भारती उत्तर बङ्गाल प्रान्तको वार्षिक योजना बैठक अनि कार्यकर्ता प्रशिक्षण वर्ग शिविरको आयोजना सिलगढीको उत्तरबङ्ग मारवाडी भवनमा सम्पन्न हुने जानकारी प्राप्त भएको छ। हिजोदेखि खरसाङको रोहिणी रोडमा अवस्थित टोल प्लाजामा कुनै शुल्क बिना नै गाडीहरू कुद्न थालेका छन् अनि नेपाल

0: शुरू गरौं यस बुलेटिनका प्रमुख समाचारहरूबाट। भारत नेपाल सम्बन्धमा तेस्रो पक्षको भूमिका नरहेको भारतको स्पष्टीकरण। नेपालको राष्ट्रिय स्वतन्त्र पार्टीका प्रतिनिधि मण्डलले भारतीय जनता पार्टीका अध्यक्ष श्री नितिन नवीनसँग गर्यो भेटवार्ता। भारतको सर्वोच्च अदालतमा 5 नयाँ न्यायाधीशले लिए शपथ। नीट प्रश्नपत्र लीक प्रकरणमा पक्राउ 5 अभियुक्तको न्यायिक हिरासत 15 तारीकसम्म बढ़ाइयो। भारतले नेपाल र भारत बीचको द्विपक्षीय सम्बन्धमा कुनै पनि तेस्रो पक्षको भूमिका नरहेको स्पष्ट गरेको छ। भारतीय विदेश मन्त्रालयका प्रवक्ता रणधीर जायसवालले नेपालका प्रधानमन्त्रीको भारत नेपाल सीमा सम्बन्धित टिप्पणी तथा त्यसपछि नेपालको विदेश मन्त्रालयले जारी गरेको वक्तव्यबारे सोधिएको प्रश्नको जवाबमा उक्त धारणा व्यक्त गर्नुभएको हो। उहाँले सीमा सम्बन्धी सबै विषय समाधान गर्न स्थापित द्विपक्षीय संयन्त्रहरू रहेको बताउनुहुँदै भारत नेपाल सीमाको करिब 98% भागको सीमांकन सम्पन्न भइसकेको जानकारी दिनुभयो।
1: भारत नेपाल सीमा का लगभग 98% हिस्सा निर्धारित हो चुका है। सीमा के निर्धारित हिस्सों में सीमा पार कब्जे और नो मैन्स लैंड पर अतिक्रमण के मामले भी हैं, जिसका संयुक्त रूप से मानचित्रण किया जा रहा है। हमने सीमा संबंधित सभी मामलों से निपटने के लिए द्विपक्षीय तंत्र स्थापित किए हैं। भारत और नेपाल के बीच जो भी द्विपक्षीय मामले हैं, उसमें किसी तरह से तीसरे पक्ष की कोई भूमिका नहीं है।
0: यसैबीच भारतले जम्मू कश्मीर सम्बन्धमा पाकिस्तान युरोपेली संघको संयुक्त वक्तव्यमा गरिएको उल्लेखलाई पनि अस्वीकार गरेको छ। प्रवक्ता जायसवालले केन्द्र शासित प्रदेश जम्मू कश्मीर र लद्दाख भारतका अभिन्न अंग भएको दोहोर्याउनुहुँदै यस्ता विषयमा अधिकार नभएका पक्षहरूले टिप्पणी गर्नु उपयुक्त नहुने बताउनुभयो। नेपालको राष्ट्रिय स्वतन्त्र पार्टीका सभापति श्री रवि लामिछानेको नेतृत्वमा रहेको एक प्रतिनिधि मण्डलले आज नयाँ दिल्लीमा भारतीय जनता पार्टीका अध्यक्ष श्री नितिन नवीनसँग भेटवार्ता गरेको छ। उक्त भेट भाजपालाई जानौ कार्यक्रम अन्तर्गत आयोजना गरिएको हो। प्रतिनिधि मण्डललाई स्वागत गर्नुहुँदै अध्यक्ष नवीनले भारत र नेपाल बीचको घनिष्ठ तथा ऐतिहासिक सम्बन्धबारे चर्चा गर्नुभयो। उहाँले दुवै देशबीचको सम्बन्ध साझा सभ्यतागत विरासत, सांस्कृतिक निकटता तथा जनस्तरको बलियो सम्बन्धमा आधारित रहेको बताउनुभयो। उहाँले यस्ता संवादहरूले लोकतान्त्रिक आदान प्रदानलाई बलियो बनाउनका साथै राजनैतिक दलहरूबीचको सहकार्यलाई अझ गहिरो बनाउन सहयोग पुग्ने धारणा व्यक्त गर्नुभयो। भेटका क्रममा अध्यक्ष नवीनले भाजपाको राजनैतिक यात्रा, विचारधारा, संगठनात्मक संरचना तथा जनमुखी राजनैतिक कार्यशैलीबारे जानकारी गराउनुभयो। भाजपा अध्यक्षले प्रधानमन्त्री श्री नरेन्द्र मोदीको नेतृत्वमा अवलम्बन गरिएको विकासमुखी सुशासन मोडेलबारे पनि चर्चा गर्नुभयो। उहाँले विकास, सेवा, सुशासन तथा कल्याणकारी योजनाको प्रभावकारी कार्यान्वयन नै भाजपाको जनसम्पर्क र शासन प्रणालीको केन्द्रबिन्दु रहेको बताउनुभयो। दिल्लीको एक न्यायालयले नीट प्रश्नपत्र लीक प्रकरणमा संलग्न 5 अभियुक्तको न्यायिक हिरासत यस महिनाको 15 तारीकसम्म बढ़ाएको छ। विशेष न्यायाधीश श्री अजय गुप्ताले केन्द्रीय अनुसन्धान ब्यूरो अर्थात सीबीआईको अनुरोध स्वीकार गर्नुहुँदै मंगीलाल खटिक, विकास विवाल, दिनेश विवाल, यश यादव तथा धनंजय लोखण्डेको न्यायिक हिरासत अवधि बढ़ाउने आदेश दिनुभएको हो। यसअघि हिजो भौतिक शास्त्रकी प्राध्यापक मनिषा संजय हवलदार, बालरोग विशेषज्ञ डाक्टर मनोज सिरूडे तथा भौतिक शास्त्र शिक्षक तेजस हर्षद कुमार शाहलाई 14 दिनको न्यायिक हिरासतमा पठाइएको थियो। यस प्रकरणमा सीबीआईले हालसम्म 13 जनालाई पक्राउ गरिसकेको छ। प्रश्नपत्र लीक गरेको आरोपपछि राष्ट्रिय परीक्षा एजेन्सीले गत 3 मईमा सञ्चालन भएको राष्ट्रिय पात्रता तथा प्रवेश परीक्षा रद्द गरेको थियो। पुनः परीक्षा आगामी 21 जूनमा सञ्चालन गर्ने तालिका तय गरिएको छ। दक्षिण अफ्रिकाका उपराष्ट्रपति श्री सिपो कोसा पाउलस मासातिलेले आज नयाँ दिल्लीमा भारतका उपराष्ट्रपति श्री सीपी राधाकृष्णनसँग भेटवार्ता गर्नुभएको छ। उहाँसँगै दक्षिण अफ्रिका सरकारका वरिष्ठ मन्त्री तथा उच्च अधिकारीहरूको उच्च स्तरीय प्रतिनिधिमण्डल पनि सहभागी रहेको थियो। भेटका क्रममा दुवै नेताबीच भारत दक्षिण अफ्रिका द्विपक्षीय सम्बन्धलाई अझ सुदृढ बनाउने विषयमा सार्थक छलफल भएको छ। वार्तामा व्यापार, लगानी, रक्षा सहयोग, सीप विकास तथा जनस्तरका सम्बन्धलाई प्रवर्धन गर्ने विषयमा विशेष जोड़ दिएको थियो। साथै विश्व दक्षिण अर्थात ग्लोबल साउथका प्राथमिकताहरूलाई अघि बढ़ाउने तथा बहुपक्षीय मञ्चहरूमा आपसी सहकार्य विस्तार गर्ने विषयमा पनि विचार विमर्श गर्नुभएको बताइएको छ। भारतका प्रधान न्यायाधीश श्री सूर्यकान्तले आज सर्वोच्च न्यायालयका पाँच नयाँ न्यायाधीशलाई पद तथा गोपनीयताको शपथ गराउनु भएको छ। सर्वोच्च न्यायालयको कोलेजियमको सिफारिशमा केन्द्र सरकारले नियुक्तिलाई स्वीकृति दिएपछि न्यायमूर्ति सिल नागु, चन्द्रशेखर, संजीव सचदेवा, अरूण पल्ली तथा वरिष्ठ अधिवक्ता बी मोहनाले न्यायाधीशका रूपमा शपथ ग्रहण गर्नुभएको हो। 22 र 27 मईमा बसेको कोलेजियमको बैठकले गरेको सिफारिश अनुसार केन्द्र सरकारले हिजो चार उच्च न्यायालयका मुख्य न्यायाधीश तथा वरिष्ठ अधिवक्ता मोहनालाई सर्वोच्च अदालतमा पदोन्नति गर्न स्वीकृति दिएको थियो। यो शपथ ग्रहण समारोह राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मूले केही साता अघि लागू गर्नुभएको सर्वोच्च न्यायालय संशोधन अध्यादेश 2026 लागू भएपछि सम्पन्न भएको हो। उक्त अध्यादेश अनुसार प्रधान न्यायाधीश सहित सर्वोच्च अदालतका न्यायाधीशहरूको स्वीकृत संख्या 34 बढ़ाएर 38 पुर्याएको छ। समाचार आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्छ। राष्ट्रपति द्रौपदी मुर्मूले शिक्षा सशक्तिकरणको एक शक्तिशाली माध्यम भएको बताउनुहुँदै यसले व्यक्तिलाई आत्मनिर्भर, सचेत तथा सक्षम बनाउने बताउनु भएको छ। आज नयाँ दिल्लीमा छात्रवृत्ति योजनाका आदिवासी लाभग्राहीहरूलाई सम्बोधन गर्नुहुँदै उहाँले समाजका सबै वर्गले सामाजिक, आर्थिक तथा शैक्षिक रूपमा प्रगति गरे मात्र वास्तविक विकास सम्भव हुने उल्लेख गर्नुभयो। राष्ट्रपति मुर्मूले सरकारी छात्रवृत्ति योजनाहरूले उच्च शिक्षामा पहुँच र नयाँ अवसरहरू उपलब्ध गराएर आदिवासी समुदायको जीवनमा सकारात्मक परिवर्तन ल्याएको बताउनुभयो। उहाँले भारतमा प्रतिभाको कमी नरहेको उल्लेख गर्नुहुँदै प्रतिभाको पहिचान, विकास तथा त्यसलाई फस्टाउन उपयुक्त मञ्च उपलब्ध गराउनु आवश्यक रहेकोमा जोड़ दिनुभयो।
2: भारत सरकार जनजातीय समुदाय के युवाओं को आगे बढ़ाने के लिए अनेक योजनाओं के माध्यम से निरंतर प्रयास कर रहे हैं। छात्रवृत्ति योजना केवल आर्थिक सहायता नहीं है, ये युवाओं के सपनों को पंख देने का माध्यम है। ये उन युवाओं के जीवन में नई संभावनाओं का द्वार खोलती है, जिनमें प्रतिभा तो होती ही है परंतु संसाधनों का अभाव उन्हें आगे बढ़ने रोकता। लेकिन मुझे ये जानकर प्रसन्नता हुई कि अपने से अनेक युवाओं ने विभिन्न क्षेत्र में उच्च शिक्षा प्राप्त की है।
0: राष्ट्रपतिले केन्द्र सरकारले विभिन्न योजना मार्फत आदिवासी समुदायका युवाहरूलाई सशक्त र उन्नत बनाउन निरन्तर प्रयास गरिरहेको बताउनुभयो। उहाँले छात्रवृत्ति योजनाहरू केवल आर्थिक सहयोगका माध्यम मात्र नभई युवाहरूका सपनालाई पखेटा दिने साधन भएको उल्लेख गर्नुभयो। भेनेजुएलाकी कार्यवाहक राष्ट्रपति डेल्सी रोड्रिगेज भोलिदेखि चार दिने भारत भ्रमणमा आउनुहुने भएको छ। आज नयाँ दिल्लीमा संचारकर्मीसँग कुरा गर्नुहुँदै भारतीय विदेश मन्त्रालयका प्रवक्ता श्री रणधीर जयसवालले डेल्सी रोड्रिगेजसँगै मन्त्री परिषदका प्रमुख मन्त्रीहरू पनि भ्रमण टोलीमा सहभागी रहने जानकारी दिनुभयो। उहाँ अनुसार भ्रमणका क्रममा कार्यवाहक राष्ट्रपति रोड्रिगेजले भारतीय प्रधानमन्त्री नरेन्द्र मोदीजीसँग द्विपक्षीय वार्ता गर्नुहुनेछ। भारतले इबोला भाइरससँग जुझ्न अफ्रिका रोग नियन्त्रण तथा रोकथाम केन्द्रलाई 43 टन चिकित्सा सामग्री सहित दोस्रो खेप सहायता पठाएको छ। विदेश मन्त्री डाक्टर एस जयशंकरले सामाजिक सञ्जाल मार्फत जानकारी दिनुहुँदै उक्त सहायता सामग्रीमा
3: প্রথমে বিশেষ বিশেষ খবর। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয়ের নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর জন্য তাদের পুনর্মূল্যায়ন পোর্টালে সমস্ত ত্রুটি কাটাতে সক্ষম হয়েছে। এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে সেখানে নিজেদের আবেদনপত্র জমা দিয়েছে। ইউপিআই এর মাধ্যমে গত মাসে নজিরবিহীন 2,322 কোটি লেনদেন হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রের আর্থিক পরিষেবা বিভাগ। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসছে বিস্তারিত খবরে। ভারত দ্বার্থহীন ভাষায় জানিয়েছে, নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো তৃতীয় পক্ষের ভূমিকাই নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রকের প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনো অমীমাংসিত রয়ে গেছে।
1: ভারত নেপাল সীমা কা লগভগ 98% হিসা নির্ধারিত হো চুকা হ্যায়। সীমা কে নির্ধারিত হিসো মে সীমা পার কবজে অর নো ম্যানস ল্যান্ড পর অতিক্রমণ কে মামলে ভি হ্যায়, জিসকা সংযুক্ত রূপ সে মানচিত্রণ কিয়া জা রাহা হ্যায়। হামনে সীমা সম্বন্ধিত সভি মামলো সে নিপটনে কে লিয়ে দ্বিপক্ষীয় তন্ত্র স্থাপিত কিয়ে হ্যায়। ভারত অর নেপাল কে বীচ জো ভি দ্বিপক্ষীয় মামলে হ্যায় উসমে কিসি তরহ সে তীসরে পক্ষ কি কোই ভূমিকা নেহি হ্যায়।
3: এছাড়াও জম্মু কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তান ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ বিবৃতিতে যেসব অনভিপ্রেত ও অযাচিত উল্লেখ রয়েছে ভারত তার প্রতিবাদ জানিয়েছে। শ্রী জয়সওয়াল বলেন, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। তিনি জোর দিয়ে বলেন, যেসব পক্ষের এহেন বিষয়ে মন্তব্য করার কোনো আইনগত বা নৈতিক অধিকার নেই তাদের এ বিষয়ে কোনো মন্তব্য করাও উচিত নয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারপারসন রবি লোমিছানে এবং তার প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেছেন, আলোচনায় ভারত ও নেপালের মধ্যে উন্নয়ন সংক্রান্ত অংশীদারিত্ব এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বিষয়টি স্থান পেয়েছে। এর আগে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির একটি প্রতিনিধি দল আজ নতুন দিল্লিতে বিজেপি সভাপতি নীতিন নবীনের সঙ্গে সাক্ষাৎ করে। আরএসপির সভাপতি রবি লামিছানের নেতৃত্বে এই প্রতিনিধি দল বিজেপির অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করেছেন। সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে আরএসপি এবং বিজেপির মধ্যে দলীয় স্তরে দ্বিপাক্ষিক যোগাযোগ শুরু করার উদ্দেশ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় অভিযুক্ত পাঁচজনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দিল্লির একটি আদালত 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। বিশেষ বিচারক অজয় গুপ্ত আজ অভিযুক্ত মঙ্গলীলাল খাতিক, বিকাশ বিলওয়াল, দীনেশ বিলওয়াল, যশ যাদব এবং ধনঞ্জয় লোখান্ডের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর জন্য সিবিআই এর আবেদনটি মঞ্জুর করেন। পদার্থবিজ্ঞানের লেকচারার মনীষা সঞ্জয় হাওলাদার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার মনোজ ঠিকরে শিরুকে এবং পদার্থবিজ্ঞানের শিক্ষক তেজস হর্ষদ কুমার শাহকে গতকাল 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছিল। এই মামলায় সিবিআই এ পর্যন্ত মোট 13 জন অভিযুক্তকে গ্রেফতার করে। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই জানিয়েছে, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সিবিএসইর পুনর্মূল্যায়ন পোর্টালটিতে এখনও পর্যন্ত 16,000-এর বেশি শিক্ষার্থী সফলভাবে তাদের আবেদন জমা দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আজ বোর্ড জানিয়েছে, শিক্ষার্থীদের মতামতের উপর ভিত্তি করে এই প্ল্যাটফর্মকে আরও উন্নত ও পরিমার্জিত করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই প্রক্রিয়াকে আরও সুবিধাজনক ও নির্বিঘ্ন করে তোলার লক্ষ্যে সেশনের সময়সীমাও বাড়ানো হয়েছে। উল্লেখ্য, সিবিএসইর এই প্ল্যাটফর্মটি ডিনায়াল অফ সার্ভিস জাতীয় যান্ত্রিক ত্রুটির শিকার হয়েছিল, যার ফলে মাত্র 2 মিনিটের ব্যবধানে প্রায় 15 লক্ষ হিট বা অনুরোধ তৈরি হয়। এছাড়াও বোর্ডের নজরে এসেছে, সিস্টেমে সংরক্ষিত ফাইলগুলিতে অননুমোদিত প্রবেশের জন্য 1 লক্ষেরও বেশিবার চেষ্টা চালানো হয়েছে। ইউপিআই বা ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস গত মাসে 2,322 কোটি লেনদেনের মাইলফলক স্পর্শ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় আর্থিক পরিষেবা বিভাগ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার এই অগ্রগতির জন্য নাগরিকদের ধন্যবাদ জানিয়েছে। ইউপিআই বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ইতিমধ্যেই মান্যতা পেয়েছে। শুরু হওয়ার মাত্র 1 দশকের মধ্যে এটি বিশ্বের প্রায় অর্ধেক তাৎক্ষণিক পেমেন্ট লেনদেন পরিচালনা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে উপজাতি বিষয়ক মন্ত্রকের কেন্দ্রীয় বৃত্তি প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে মত বিনিময় করেন। ভগবান বিরসা মুন্ডার অবদান ও ঐতিহ্য স্মরণে উদযাপিত বিরসা লিভস ইন নিউ ভারত উইক এর অংশ হিসেবে এই মত বিনিময়ের আয়োজন করা হয়। রাষ্ট্রপতি বলেন, উপজাতি যুব সম্প্রদায়ের বিকাশে সরকার বিশেষভাবে সচেষ্ট রয়েছে, তাদের দক্ষতা ও প্রতিভার বিকাশে বিভিন্ন প্রকল্পেরও ব্যবস্থা করা হয়েছে।
2: युवा हमारी राष्ट्र की शक्ति, आशा और उज्जवल भविष्य की प्रतीक है। मेरी सभी युवाओं, विशेषकर जनजातीय समुदाय के युवाओं से अनुरोध है कि उन्हें अपनी जोड़ों और अपने लोगों को नहीं भूलना चाहिए। युवा शक्ति विरासत पर गर्व करते हुए आधुनिक शिक्षा और तकनीकों के बल पर आगे बढ़े तो सशक्त, समृद्ध और आत्मनिर्भर भारत का निर्माण होगा।
3: ইবোলা মোকাবিলায় আফ্রিকার জনস্বাস্থ্য পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে এই নিয়ে দ্বিতীয়বার চিকিৎসা সহায়তা সরঞ্জাম পাঠালো ভারত। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তা গ্রহণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার এবছরের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারের জন্য মনোনয়ন গ্রহণ শুরু করেছে। বিভিন্ন ক্ষেত্রে যেসব শিশুরা অসাধারণ অবদান রেখেছে তাদের ভূমিকাকে স্বীকৃতি দিতে এই সম্মানে ভূষিত করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। এই মনোনয়ন শুধুমাত্র রাষ্ট্রীয় পুরস্কারের সরকারি পোর্টাল https://awards.gov.in এর মাধ্যমে অনলাইনে জমা দেওয়া যাবে। 31 জুলাই অনুযায়ী যেসব শিশুর বয়স 5 থেকে 18 বছর তারাই এই পুরস্কারের যোগ্য। গুজরাটের সুরাট জেলায় বারদোলি এলাকায় উভা গ্রামের কাছে ভয়ঙ্কর দুর্ঘটনায় 5 জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মহারাষ্ট্রের নম্বরযুক্ত দুটি বিলাসবহুল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আগামীকাল আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলা 12:30 রাজ্যস্তরের অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করবেন। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদনপত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন, দেশের স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা মূলত রোগ নিরাময় কেন্দ্রিক মডেল থেকে ধীরে ধীরে বিবর্তিত হয়ে এখন একটি সামগ্রিক কাঠামোর রূপ নিয়েছে। এই কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছে প্রতিরোধমূলক, পুনর্বাসনমূলক, উপশমমূলক এবং প্রবীণদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা। তিনি জানান, গোটা দেশ জুড়ে 182,000-এরও বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দির স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষিণ আফ্রিকার উপরাষ্ট্রপতি সিপোকোসা পোলুস মাসাতিল আজ নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা সরকারের বিশিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত ছিল। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং জার্মানির থুরিঙ্গিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ম্যারিয়া ফয়েগট আজ নতুন দিল্লিতে কোয়ান্টাম কমিউনিকেশন, ফোটোনিক্স এবং উন্নত প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের অংশীদারিত্ব বৃদ্ধি নিয়ে আলোচনা করেছেন। বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্টআপ ব্যবস্থাপনা কেন্দ্র হয়ে উঠেছে। জৈব প্রযুক্তি, স্বাস্থ্য পরিষেবা, জলের যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ প্রযুক্তির মতো ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার জন্য ভারত নানা ধরনের সুবিধা দিয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা WHO কঠোর সতর্কবার্তা জারি করে জানিয়েছে, এলনিনো নামক আবহাওয়া পরিবর্তন চক্রটি ক্রমশ দানা বাঁধছে। ধারণা করা হচ্ছে চলতি বছরে এটি বিশ্বজুড়ে চরম আবহাওয়া বিপর্যয় তৈরি করবে। দক্ষিণ লেবাননে আজ ইসরায়েলি ড্রোন হামলায় 8 জন নিহত হয়েছেন। গতকাল ইসরায়েল বেইরুটের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর হুমকি দিয়েছিল, এরপরেই এই ঘটনা। রাষ্ট্রসংঘের শিশু অধিকার কমিটি আফগানিস্তানে জারি হওয়া একটি নতুন অধ্যাদেশের তীব্র নিন্দা জানিয়েছে। এই অধ্যাদেশে বাল্যবিবাহকে বৈধতা দেওয়া হয়েছে। মহিলা ক্রিকেটে ইংল্যান্ডের টন্টনে কুপার অ্যাসোসিয়েটস কাউন্টি গ্রাউন্ডে সিরিজের তৃতীয় এবং শেষ টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে। ভারতীয় সময় রাত 11:00 খেলা শুরু হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। বিদেশ মন্ত্রক দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। দিল্লির একটি আদালত নিট প্রশ্নপত্র মামলায় অভিযুক্ত 5 জনের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ 15 জুন পর্যন্ত বাড়িয়েছে। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
4: पुनः स्वागत छ श्रोतालाई आकाशवाणीको खरसाङ केन्द्रमा। अब प्रस्तुत छ भुटानी कार्यक्रम।